0: 48 ঘণ্টার সময়সীমা প্রদান করেছেন। দাবি সম্পর্কে কোণী নিষ্পত্তি গ্রহণ করা নগলে আসন্তা 9 তারিখে কমিটি পক্ষ আন্দোলনক অধিক তীব্র করা যাব বলে চেতাবনী দিয়েছে। সমস্ত দাবি পূরণ নহেবা পর্যন্ত জারি রহি ধারণা এবং প্রতিবাদ বলবত্তর রহিব বলে কমিটি ঘোষণা করেছে। আসন্তা 9 তারিখে হওয়াকু থিবা প্রতিবাদ কার্যক্রমে অংশগ্রহণ করিবাকু কমিটি পক্ষরু পিওকে বাসীঙ্কু আহ্বান দিয়েছে। অন্যপক্ষে পিওকে অঞ্চলরে পাকিস্তান সেনা পক্ষরু দমনমূলক পদক্ষেপ গ্রহণ করা যাইছি। 600 অধিক নাগরিক অধিকার কর্মীকে গিরফ প্রতিবাদরে আয়োজিত প্রতিবাদ সভায় রবিবার পাকিস্তান সেনা পক্ষরু গুলিমাড় করা যাইতিবা জানা পড়িছি। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন, খাদ্য এবং ঔষধর নিরন্তর যোগাণ, অটক নেতাকে মুক্ত করা এবং 38 সূত্রে লিখিত চুক্তিনামা কার্যকরী করা দাবি নিয়ে সেঠারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার স্পেন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। রাউন্ড 16 ম্যাচে স্পেন পর্তুগালকে 1-0 গোলে পরাস্ত করে এই সফলতা পাইছে। অন্য ম্যাচগুড়ি মধ্যে মেক্সিকোকে 3-2 গোলে পরাস্ত করে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছিছে। ব্রাজিল প্রতিযোগিতার বাদ পড়েছে। 5 বিশ্বকাপ বিজেতা এই দলক নরওয়ে রাউন্ড 16 পর্যায়ে ম্যাচে 2-1 গোলে পরাস্ত করেছে। এই পরাজয় ব্রাজিলর খ্যাতনামা ফুটবল খেলাড়ি নিয়েমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলরু অবসর ঘোষণা করেছন্তি। ভারত ইংল্যান্ড মধ্যে পুরুষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ নটিংহামঠারে ট্রেন্ট ব্রিজঠারে খেলাযিব। চলিত 5-টিকা সিরিজর এই তৃতীয় ম্যাচ ভারতীয় সময় রাতে 10টায় আরম্ভ হব। সিরিজে ইংল্যান্ড 1-0 আগুয়া রয়েছে। প্রথম ম্যাচটি বর্ষা যোগ বাতিল হয়েছে বেড়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ভারতকে 4 উইকেটে পরাস্ত করেছিল। গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূল অঞ্চলে আজ প্রবলরু অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। আসন্তা 3-4 দিন মধ্যে ওড়িশা সমেত রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর পূর্বাঞ্চল এবং কেরল, মাহে, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও লদাখ অঞ্চলে বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। ইন্ডোনেশিয়া রাষ্ট্রপতিঙ্କ ସହ ଆଜି ଦ୍ୱିପାକ୍ଷିକ ବୈଠକରେ ଯୋଗଦେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ଆଧାରରେ ଦେଶର ସମବାୟ ଇକୋସିଷ୍ଟମ ଅଧିକ ବ୍ୟାପକ ହୋଇଛି, କହିଲେ ସ୍ୱରାଷ୍ଟ୍ର ସମବାୟ ମନ୍ତ୍ରୀ। ଓମସ୍କସ୍ଥିତ ରୁଷର ସର୍ବବୃହତ ତୈଳ ବିଶୋଧନାଗାର ଉପରେ ଡ୍ରୋନ୍ ମାଧ୍ୟମରେ ଆକ୍ରମଣ କରିଛି ୟୁକ୍ରେନ୍। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାର କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଲେ ସ୍ୱେନ୍ ଏବଂ ଇଂଲଣ୍ଡ ଏବଂ ଓଡ଼ିଶା ସମେତ ଦେଶର କେତେକ ଅଞ୍ଚଳରେ ଆସନ୍ତା 4 ଦିନ ମଧ୍ୟରେ ବର୍ଷା ହେବା ନେଇ ଆକଳନ କରିଛି ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ କଟକ ଆରମ୍ଭ କରୁଛୁ ପ୍ରଭାତ ପରିକ୍ରମା। ପ୍ରଯୋଜନା ବିନୟ କୁମାର ସାମନ୍ତରାୟ, ଉପସ୍ଥାପନା ବୈଜନ୍ତୀମାଳା ହରିଚନ୍ଦନ।
2: ନମସ୍କାର, ଆଜିର ପ୍ରଭାତ ପରିକ୍ରମା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣଙ୍କୁ

T-485 অতি দুর্গম অঞ্চলরে শত্রু সৈন্যক সহ লড়ুথিবা বেলে বাত্রাঙ্কর কেতেজন সৈন্য আহত হয়ে পড়লে। সেমানকু গোটি গোটি করে বাত্রা নিজে উদ্ধার কলাবেলে তাঙ্ক মুন্ডরে শত্রু সৈন্যর গুলি লাগিলা। এইপরি ভাবে ক্যাপ্টেন বিক্রম বাত্রা শত্রুর মুকাবিলারে সর্বোচ্চ ক্রমে ব্যক্তিগত সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করে ভারতীয় সেনার সর্বোচ্চ বলিদান দিয়ে পরে মরণোত্তর ভাবে তাঙ্কু পরমবীর চক্র প্রদান করা যাইতিলা। আউ কেতেক গুরুত্বপূর্ণ ঘটনা। 1854 মসিহা আজি দিনরে বম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি কাওয়াসজি নানাভৈয় দাভর এবং তাঙ্ক সহযোগীমানক দ্বারা প্রতিষ্ঠা করা যাইতিলা। 1855 মসিহারে 30,000 লোক ব্রিটিশ মানক সহিত লড়িবা পাই কলিকতা যাইতিলে। এহা এক আকর্ষণীয় প্রবেশ থিলা। মোহাম্মদ বরকতুল্লাহ জনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদী ক্রান্তিকারী থিলে। বরকতুল্লাহ তাঙ্ক জীবনর অধিকাংশ সময় বিদেশে বিতাইথিলে এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনকু সমর্থন করিথিলে। 1854 মসিহার আজি দিনরে ভোপাল ঠারে সে জন্মগ্রহণ করিথিলে। প্রসিদ্ধ শিখ নেতা এবং বিপ্লবী যিকি অস্পৃশ্যতা বিরোধী এবং মহিলা অধিকারর সমর্থক থিলে সে হেউছেন্তি রণধীর সিং। 1878 মসিহা জুলাই 7 তারিখে সে পঞ্জাবর লুধিয়ানাঠারে জন্মগ্রহণ করিথিলে। 1763 মসিহা জুলাই 7 তারিখে মির্জাফরকু বঙ্গর নবাব ভাবে পুনর্নিযুক্তি করা যাইথিলা। 1799 মসিহা আজি তারিখে মহারাজ রঞ্জিত সিং আজির বর্তমান পাকিস্তানের অবস্থিত লাহোরকু দখল করিথিলে। 1948 মসিহা জুলাই 7 তারিখে দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শিল্পী বাদল কুমার আচার্য গাইছন্তি গুরুকৃষ্ণ গোস্বামীঙ্କ ରଚନା ମେଘ ବରସିଲା ଟୁପୁର ଟୁପୁର କେଶରୁ ମାଇଲା ଗଜା ଚମ୍ପେଇ ନାନୀ ମୋ ବାହା ହୁଏ ବାଜି ତେଲିଙ୍ଗି ପାଇ ତବାଜା।

রয়েছে গছ লগা পৃথিবী বঞ্চ এই মাটি সহ আমার সম্পর্ক মাটি আমার মা হলে এই গগন আমার পিতা তাঁকু নিয়ে আমি আমার এই দুনিয়া তবে কুহত তো যদি সেমানক সুরক্ষা সেমানক কথা আমি চিন্তা নকরিবা করিব কি চলন্ত গছটি লগাইবা গছটি লগাইবা আম সিনিজ লোক পাই যাহাকু আমি বহুত ভাল পাও।

0: 머리도 내 개비. 나는 씨뭔 집어내버려 봐고.
1: 기침 소리미니 기침 소리미니.
0: 뭐라 봐고. 뭐라 봐고. 뭔.
1: 거일리 봐라. 감모 사리데 제티기 거이지 서티기 내 짤리자.
0: 뭐라 봐고.
1: 이리 감모 저디 러이지버 보이사비 러이지버 거이도 우지.
0: 뭐라 봐고. 다음에 거한 거일라. 보이사 뭐 러이지버. 이 하투리 거네 타 뭐라 봐고. 보이사 러이 걸려 또 문자들이 러이지버 뭐 거이도.
1: 에이. বেশি বকুচ গোটাই কোন মুতে চাকরিরু চাকরিরু বাহার করে দেবি
0: তুমি মতো চাকরিরু বাহার করে পারিব নে মু চাকরিরু বাহার গলে কালি সকাল কারখানা দুয়ারে তালা পকাই দেবো আমো ইউনিয়ন কো তুমি চিহ্নি না আরে

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: অবলা গীত কার্যক্রমর শেষ গীত গাইছন্তি শ্বেতালীন পট্টনায়ক, শিল্পীঙ୍କ କଣ୍ଠରେ ଶ୍ରୀନିବାସ ମହାନ୍ତିଙ୍କ ରଚନା।

ববিত মা সনে পুরুষ পৃথিবী কি বঙ্গনা করেছি পণ্ডিত বিচার করবে পৃথিবী দুই ফাল হয়ে গলা অপূর্ব যান আসিছি হনুমান বসিগলা দানরে অতল বিতল সুতল রসাতল কু চালিছি আজি হনু পহঞ্চি গলা পাতলপুরে পাতলপুরর শোভা কু দেখুছি দেখি দেলা বিচিত্র মন্দির কইলা ইয়ে হচ্ছে মো মার মন্দির মো মা ব্যতীত ইয়ে মন্দিরে আউ কেহি রহি পারিবেনি ইয়ে ধ্বজা উড়ুছি মো মার মা যৌটি অছি পুয়ার সেটি বড় অছি বিচার করিবে মার সে হ্যাঁ।

0: শৈরপক্ষ ধরা তথা হয়ে গজা কাম স্মৃতিময় সর্বে নিরীক্ষ রঘুপতি যথা অপহারিবি না তো প্রভু যাহা দত্ত স্বরূপ মা কু আসিছু অপহরণ করিবা পাই হনুমানজী জোড় হত্ত
1: করেদেলা
0: তু কু ব্যঙ্গি ব্যঙ্গ হসিলা কহিলা না স্বয়ং ধর্ম রাজীব লোচন রামচন্দ্র কীর্তি কলঙ্ক কালিমা বোলি হওয়া হে বোলি হইযা আজি তোতে এত কথা কহিলি রে হচ্ছেন মর্যাদা পুরুষ তোম পরম ব্রহ্মরাম এটি কি বিদায় নেই হে আজ বিচার করবে ধর্ম আজ উভে যাই হনুমান আখি বুঝি দেলা কহিলা প্রভু আঠারে মায়া কর না যেত চক্ষু মুদ্রিত করি হে যেত ভক্তিপুত্র প্রণীপাত ঢালি যাই হে মুদ্রিকা সব উভে যাই গোটিয়ে মুদ্রিকা থুয়া হয়েছি যে মুদ্রিকা আজ হনুমান আনি করে আসি সেই মুদ্রিকা টেকা হত প্রসারণ কলা যেত উঠেবা চেষ্টা করেছি আজি মুদ্রিকাটি উঠুনি হে হনু আশ্চর্য হেলা কহিলা প্রভু এ পুড়ি কি মায়া তুমর মু সে মায়া কু আজি

তেবে শ্রোতা বন্ধু আমার অনেক শ্রোতা ভাই ভৌণী আমার এই মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রমে সামিল হওয়ার চাহুচার কিন্তু এসএমএস করিবার ঠিকনা এবং ফোন নম্বর জাঁ নথিবার আমার এই কার্যক্রমে সামিল হয়ে পু না তেমন সে ঠিকনাটি কে রকুচি আমার ঠিকনাটি হল ক্যাপিটাল এসিটিসি স্পেস দিয়ে গীতর নাম লিখত পুঁজি স্পেস দিয়ে গীতটি কেউ কথা চিত্র আসিছি তার না লিখত তাপরে নিজ না গাঁ এবং ঠিকনা লিখি আমাকে পঠাই দিন্তু 0949596322 নম্বরটি পুঁ থে কে রকুচি 0949596322 তেবে শীঘ্র শীঘ্র এসএমএস করতু এবং মন পছন্দর গীত শুণন্তু আমি রহিলু আপনার এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস পৌঁছি সারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কেউঠু আসিছি, কি পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি বাসুদেব, ত্রিলোচন, কালিয়া, বলিয়া, কুনি, নিনি, লিটুনি এবং বাপা বউ রায়সুঙ্গুড়া সালিপুর কটকরু শুনিবা ইচ্ছা প্রকাশ করেছেন্তি। কথাচিত্র হম তুমারে হে সনম র শীর্ষক গীতটি, যে গীতটি গাইছেন্তি অনুরাধা পোড়ওয়াল এবং উদিত নারায়ণ। তেবে শ্রোতাবন্ধু আপনার অনুরোধ গীতটি প্রচার করছু, শুনে নিয়ন্তু।

উদিত নারায়ণ এবং নিবেদিতাঙ্ক কণ্ঠে শুনন্তু কার্যক্রমর পরবর্তী গীত কথাচিত্র অভিমন্যু। তেবে এই কথাচিত্রর জানে না মু গীতটি শুণবা পাই অনুরোধ করছন্তি টিগিরিয়া কটকরু লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত বাবু। তেবে আপনার অনুরোধর গীতটি প্রচার করছু, শুনি নিয়ন্তু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: লোকগীত ক্রমে শুণন্তু কেন্দেরা গীত পরিবেশন করেছেন হরমোহন জেনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଏସଏମଏସଟି ଆସିଛି ଜିଗରଣ ପଟ୍ଟାମୁଣ୍ଡାଇ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପଠାଇଛନ୍ତି ସୋମନାଥ ସାହୁ। ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ପରିଟି ଆଲବମ୍ର ଶୀର୍ଷକ ଗୀତ ପରିଟିଏ କେହି ବାଟବଣା ହୋଇ ମୋ ଅଗଣାରେ ଆସିଛି ଓହ୍ଲେଇ। ଏ ସୁନ୍ଦର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଉଦିତ ନାରାୟଣ। ତେବେ ସୋମନାଥ ବାବୁ, ଆପଣଙ୍କର ଅନୁରୋଧର ଗୀତଟି ଆପଣଙ୍କ ପାଇଁ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: যৌবন সাগরৰু সামুকাটি খোজুথিলি ମୁଁ ତୋପରି ମୋତିଟେ ସାଥିଟି ପାଇଗଲି। ଏହି ସୁନ୍ଦର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ମହମ୍ମଦ ଅଜିଜ, ଆଲବମ୍ ସାଥି। ତେବେ ଏହି ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରୁ ପୂଜା।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। আজির স্বতন্ত্র সুজনী সন্ধ্যার সাহিত্য আসরক স্বাগত করুছু। মু আপনার উপস্থাপিকা শ্রী
1: আও মু শ্রিয়া।
2: জিন্দগি

0: শ্রোতা বন্ধু, সাহিত্য কেবল শব্দর সমাহার নুহে, বরং এহা মানব আত্মার এক অমৃতময় স্পন্দন, যাহা জীবনর রুক্ষ বাস্তবতা কল্পনা করে সুবর্ণ রঙরে রঞ্জিত করে প্রেরণার এক শাশ্বত মন্দাকিনী কু প্রবাহিত করে থাকে, যেঠার বাস্তবতার কঠোর ঘাত প্রতিঘাত মানুষকে ক্ষত বিক্ষত করে, সেখানে সাহিত্য নিজের স্নিগ্ধ স্পর্শে সেই ক্ষতরে প্রলেপ সদৃশ কার্য করে থাকে।
1: হ্যাঁ বন্ধু, সাহিত্য নুহে

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতের স্বপ্ন দেখিছে তাকে সাকার করা এই নারী শক্তির অনন্য অবদান রয়েছে। সেইপাই তো মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাচ্ছে। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করে পারুছন্তি। এই অবসরের আজ রয়েছে আলোচনা, নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সত্যি ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশের জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা, কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতের জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, আম দেশের মহিলা শ্রমশক্তি কোণ কর্মঠ কি প্রতিভা পাই নুহন্তি? উত্তর হচ্ছে আম নারী শক্তি অত্যন্ত প্রতিভাময়ী, মাত্র সুযোগর অভাব সেমানুকু বাঁধি রাখিছিলা। সমাজ যেতেবেলে নারীকু শিক্ষা, সুরক্ষা ও সম্মান দিয়ে, সেতেবেলে সে নিজের সংকল্প ও সৃজনশীলতা দেই কেবল পরিবার নুহে সমগ্র দেশের অর্থনীতিকু সুদৃঢ় করে। সেইপাই তো আজির শাসনতন্ত্র পূর্বর মহিলা কল্যাণরু মহিলা নেতৃত্বের বিকাশ আড়কু এক বিপ্লবাত্মক পরিবর্তন আনিছে। এথি নিমন্তে বিধিবদ্ধ ভাবে নারীর শিক্ষা, দক্ষতা, কৌশলকু অভিবৃদ্ধি করি নারীর যোগদানকু সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্তরে সুদৃঢ় করিবা পাই তৃণমূল স্তরর অনেক নারী কেন্দ্রিক যোজনা প্রণয়ন হয়েছে। তথাপি যদি দেখিবা এই রূপান্তরণর 3টি মুখ্য সোপান রয়েছে। যেমিতিকি প্রথম সোপান হিসাবে আমি ভাবিবা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মান। জনে মহিলা ভাবিলে দেখি নেতৃত্ব নেবার স্বপ্ন কেমিতি দেখিব, যদি সে দিনকু 8-10 ঘন্টা কাঠ চুলির বিষাক্ত ধূঁয়ারে সময় কাটুথিব কিংবা নিজকু সুরক্ষিত মনু নথিব। সেইপাই তো অন্যতম নারী কেন্দ্রিক যোজনা সবু যেমিতি বেটি বচাও বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে কন্যা শিশুর রক্ষা ও ভবিষ্যৎকু সুরক্ষিত করা যাইছি। সেইপরি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা মাধ্যমে 10 কোটির অধিক পরিবারকু স্বচ্ছ রন্ধন গ্যাস দিয়া যাইছি। এহা ছড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 70% অধিক ঘর মহিলাঙ্ক নামে পঞ্জীকৃত হয়েছে, যাহা সেমানকু তাঙ্কর আইনগত মালিকানা সত্ত্ব সহিত সামাজিক সম্মান ও অধিকার প্রদান করেছি। এ কিছু ছোট কথা তো নুহে, স্বচ্ছ ভারত মিশন দ্বারা সেমতি 12 কোটি শৌচালয় যোগাই দেওয়া সহিত জল জীবন মিশন দ্বারা মহিলাঙ্ক দৈনন্দিন দূরর পানি আনিবা সংঘর্ষকু লাঘব করেছি। কেতে ছোট ছোট কথারে আমার প্রত্যেকটি যোজনা আজ গড়ি উঠিছি। এ তো গলা আমার প্রথম কথা।

0: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার স্বাগত জনাই আমি আরম্ভ করছু এ মাসর ক্রীড়া পত্রিকা কার্যক্রম। উপস্থাপনায় মু রমাকান্ত প্রধান। এথরর সংস্করণের স্থান পাইছি রাজ্যগোষ্ঠী ক্রীড়ার অতীত বর্তমান এবং ভবিষ্যৎকু নেই এক স্বতন্ত্র উপস্থাপনা, চেস খেলাড়ি স্বাতিক স্বাইঙ্ক সহ এক সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং ক্রীড়া পরিক্রমা। শ্রোতা বন্ধু, আউ কিছুদিন পরে আরম্ভ হওয়াকু যাচ্ছি খেলার মহাকুম্ভ রাজ্যগোষ্ঠী ক্রীড়া, এবং ইহাকু নেই সবু দেশর খেলাড়ি মানে তৎপর অছন্তি। এই খেল পাই চয়ন হইতিবা সমস্ত খেলাড়িক শেষ পর্যায়ে প্রস্তুতি জারি রহিতিবা বেলে, এই ক্রীড়ার অতীত বর্তমান এবং ভবিষ্যৎকু নেই এক উপস্থাপনা রাখিছন্তি ক্রীড়া সাংবাদিক সুরেশ স্বাইঁ। আসন্তু শুনিবা।
1: অলিম্পিক্সর মহাকুম্ভ পরে দ্বিতীয় বহুবিধ ক্রীড়া মহোৎসব ভাবে পরিচিত পাইছি রাজ্যগোষ্ঠী ক্রীড়া। বিভিন্ন মহাদেশীয় ক্রীড়াকু ছাড়িদেলে রাজ্যগোষ্ঠী ক্রীড়া হেউছি আন্তর্জাতীয় মঞ্চে আয়োজিত হেউথিবা প্রমুখ ক্রীড়া প্রতিযোগিতাগুড়িক মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। গ্রীষ্মকালীন অলিম্পিক্স ভলি এই প্রতিযোগিতা মধ্যে প্রতি চারি বর্ষে অনুষ্ঠিত হয়ে আসুছি প্রায় এক শতাব্দী ধরে। এর সদ্যতম তথা 23তম সংস্করণ পাখি আসিছি চলিত জুলাই 23 তারিখর অগস্ট 2 তারিখ পর্যন্ত স্কটল্যান্ডর গ্লাসগোরে অনুষ্ঠিত হব। এহাকু নেই ক্রীড়াপ্রেমীঙ্ক মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেইছি। সমান সময়ে কিন্তু এই মহামঞ্চে পদকটিয়ে জিতিয়া পাই খেলাড়ি মানে ঢেরে আগরু সেমানকু প্রস্তুত করিবারে লাগি পড়িছন্তি। চতুর্থ থর পাই স্কটল্যান্ডরে রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হওয়াকু যাচ্ছি। বাস্তবরে এই প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ারে খেলা যিবার থিলা, কিন্তু আর্থিক প্রতিবন্ধক কারণরু ভিক্টোরিয়া এথরু ওহরি যিবারু রাজ্যগোষ্ঠী ক্রীড়া মহাসংঘ এহার আয়োজন অধিকারকু স্কটল্যান্ডকু প্রদান করিথিলা। ব্যয় অটকল হ্রাস করিবাকু যাই এথর কিছু পারম্পরিক খেল ইভেন্টকু মধ্যে বাদ দিয়া যাইছি। তিন তিন বাস্কেটবল, হুইল চেয়ার বাস্কেটবল, আথলেটিক্স, পারা আথলেটিক্স, আর্টিস্টিক জিমনাস্টিক্স, বাউলস ও পারা বাউলস, বক্সিং, সাইক্লিং ট্র্যাক ও পারা সাইক্লিং ট্র্যাক, জুডো, নেটবল, সন্ত্রণ ও পারা সন্ত্রণ, ভারোত্তোলন ও পারা ভারোত্তোলন, শক্তি উত্তোলন আদি খেল এথর খেলা যাব। 74 দেশর প্রায় 3000 খেলাড়ি স্কটল্যান্ডর চারিটি ভিন্ন ভিন্ন স্টাডিয়ামে নিজ নিজের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। 10টি খেলার 215 ইভেন্টরে প্রতিটি পদক পাই এমানক ভিতরে লড়াই হব। নিজ ব্যক্তিগত সফলতা বলরে খেলাড়ি তারকা ও তারকার কিম্বদন্ত পাল্কি যাবে এই খেলাড়ি মানে, নিজ নিজ দেশ পাই গর্ব ও গৌরবর কারণ বি হবে। প্রাক কথা বি আলোচনা করিবা, প্রতি খেলার অলগা অলগা এশীয় রাজ্যগোষ্ঠী ও বিশ্ব প্রতিযোগিতা হইথায়, কিন্তু অলিম্পিক্স ভলি এভাবে আউ এক প্রতিযোগিতা রয়েছে যাহার আরম্ভ কাহিনী টিকিয়ে নিয়ারা। অতীতের যে দেশগুলি ব্রিটিশ শাসন অধীনে থাই মুক্ত হয়েছে সেগুলি মধ্যে অধিকাংশ রাষ্ট্রগুলি মধ্যে ক্রীড়া ভাইচারা, একতা বুদ্ধি সহ অর্থনৈতিক সামাজিক লক্ষ্য সাধন মধ্যে এর অন্তর্নিহিত আভিমুখ্য। মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা ও গণতান্ত্রিক নীতির সামঞ্জস্য আনিবা মধ্যে অন্যতম প্রয়াস হয়ে খেল পড়িয়ার। প্রাথমিক ভাবে 56 স্বাধীন দেশকে নিয়ে রাজ্যগোষ্ঠী ক্রীড়া গঠিত হয়েছিল। আফ্রিকা, এশিয়া, আমেরিকা, কারবীয়, ইউরোপীয় ও প্যাসিফিক অঞ্চলর আসিথিবা এই দেশ মধ্যে একতা ও সহতি আনিবাকু প্রয়াস হয়েছে খেলোয়াড় ভাইচারা মাধ্যমে। রাজ্যগোষ্ঠী সমূহর মুখ্য ভাবে কিংস চার্লস তৃতীয় এর মুখ্য অছন্তি। ব্রিটিশ উপনিবেশের বাহারি খেল পড়িয়া উৎকর্ষ জরিয়ারে সেমানে বিশ্বরে পরিচিত বি হেউছন্তি। রাজ্যগোষ্ঠী ক্রীড়া মহাসংঘ এর আয়োজন দায়িত্ব তুলাই আসুছি। ইতিহাস দেখিলে গ্লাসগোরে রাজ্যগোষ্ঠী ক্রীড়ার 23তম সেশন খেলা যাব, অর্থাৎ এই মহামঞ্চ ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাস বেশ পুরোনা। ফিফা বিশ্বকাপ ভলি 1930 মশিয়ারু হি আরম্ভ হয়েছিল রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতা। পূর্ব স্কটল্যান্ডরে 1970 মশিয়ারে এডিনবর্গরে, 1986 মশিয়ারে এডিনবর্গরে, 2014 গ্লাসগোরে এই প্রতিযোগিতা খেলা যাইছিল। সফলতা দৃষ্টিকোণর দেখিলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডা এই প্রতিযোগিতার সর্বকালীন পদক তালিকার শীর্ষ তিন স্থানে রয়েছে। ভারত মধ্যে অন্যতম সফল রাজ্য রাজ্যগোষ্ঠী ক্রীড়া ভাবে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে। 96 বর্ষর রাজ্যগোষ্ঠী ক্রীড়া ইতিহাসের অস্ট্রেলিয়া 1003 স্বর্ণ পদক সহ 2604 পদক জিতি শীর্ষে রয়েছে। ইংল্যান্ড 773 স্বর্ণ সহ 2322 পদক, কানাডা 510 স্বর্ণ সহ 1647 পদক জিতিছে। প্রথম সংস্করণে অংশগ্রহণ করিনথিবা ভারত 203 স্বর্ণ পদক সহ 546 পদক জিতি চতুর্থ রয়েছে। নিউজিল্যান্ড 706, দক্ষিণ আফ্রিকা 416, স্কটল্যান্ড 502, কেনিয়া 258, নাইজেরিয়া 271, ওয়েলস 334 পদক সহ যথাক্রমে পঞ্চমরু দশম স্থান পর্যন্ত রয়েছে। গ্লাসগো রাজ্যগোষ্ঠী ক্রীড়া ভারত পাই স্বতন্ত্র হব। প্রদর্শন ব্যতীত জুলাই 2 তারিখর উদযাপনী উৎসবে ভারতকে পরবর্তী সংস্করণের বাটন প্রদান করা যাব। চলিত বর্ষ প্রারম্ভে ভারতকে 2030 মশিয়ার শতকীয় বর্ষ রাজ্যগোষ্ঠী ক্রীড়া আয়োজন অধিকার প্রদান করে সারিছে রাজ্যগোষ্ঠী ক্রীড়া মহাসংঘ, যাহাকি গুজরাটর

0: শ্রোতা বন্ধু, পাহাড় সহিত জঙ্গল হেউ কি কৃত্রিম জঙ্গল, উপবন বগিচা হেউ কি বাড়ি দাণ্ডরে লগা যাইথিবা ফুল ফলর গছ, সবকিছি সুন্দর উপভোগ্য এবং পরিবেশ সুরক্ষার অবধারক। কিন্তু বিকাশ নারে, উন্নতি নারে গছ জঙ্গল বা বৃক্ষরাজিকু নষ্ট করিবা কাম প্রকৃতি সহিত শত্রুতা করিবা। এবে নিষ্পত্তি নেবার সময়। বর্তমানের পানিপাগ, জলবায়ুর যাহা স্থিতি, সেথিরে আমি গছ লগাই নূয়া জঙ্গল সৃষ্টি করিবা না বিপরীত ধর্মী হেবা? না শ্রোতা বন্ধু, আমি বুদ্ধিমান জীব, পরিস্থিতি কু বিচার করি কাম করিবার উপায় আম পাখরে অছি। তেণু নিশ্চয় এই অনুকূল পরিস্থিতিরে গছ লগাইবা, নূয়া জঙ্গল সৃষ্টি করিবা। তেবে আম দেশরে এবে পালন করা যাচ্ছে জাতীয় বন মহোৎসব, চলিত মাস 1-7 পর্যন্ত। এই অবসরের শুনিবা প্রকৃতি বন্ধু প্রদীপ নায়ক যাহা কহন্তি।
1: বৃক্ষ মানকর জীবন সম্পর্কে আমাকে অনেক জিনিস জানিবার আছে। এবে দুঃখর বিষয় হচ্ছে, গ্লোবাল ফরেস্ট ওয়াচ রে গোটে রিপোর্ট প্রকাশ পাইছি যে 2001-2024 মধ্যে আমি প্রায় 23.1 লক্ষ হেক্টর গছর আবরণ আমি হরাই সারিছু। এবং ভারতের অবস্থা মধ্যে অনুরূপ ভাবে 2014-2024 মধ্যে ভারতের 1.73 লক্ষ হেক্টর জঙ্গল ভূমি কু এই বিকাশ নাঁরে বা শিল্প বিকাশ নাঁরে অণ বন উদ্দেশ্যে মধ্যে পরিবর্তিত করে সারিছু। তেণু জঙ্গল, নদী, পাহাড়, কৃষি জমি কু বিকাশ নাঁরে বলি পকাইবা পৃথিবীর ভবিষ্যৎ পাই এক গুরুতর আহ্বান সৃষ্টি করুছি। এবে আমি সমস্তে জানিবা দরকার, সচেতন আম ভিতরে বৃক্ষ প্রতি রহিথিবা উপেক্ষা ভাব দূর হইথায়। আমাকে হৃদয়ঙ্গম করিবাকু হব যে প্রকৃতি অবা গছলতা পাখরে কেবল পরিবেশ প্রদূষণকু অটকাইবার, অম্লজান বিতরণ করিবার শক্তি নাহি, তাঠারু আহুরি অধিক মানসিক স্তরের মানুষের উদ্বিগ্নতাকু দুশ্চিন্তাকু লাঘব করিবার শক্তি মধ্যে রয়েছে। মানুষের সবু নকারাত্মকতা ভাবনাকু দূর করিবাকু মধ্যে সামর্থ্য রয়েছে। গছটিয়ে লগাইবা, তা সবুজিমারে মুগ্ধ হেবা, ছোট চারা গছটিয়েকু বড় করিবারে আনন্দিত হেবা, ফুলর কোমলতারে বিভোর হেবা মানুষকু এক সকারাত্মক শক্তি প্রদান করিথায়। তেণু এই বন মহোৎসব আম সমস্তক মনরে এই ধারণা, এই সচেতনতা সৃষ্টি করিবা অতি আবশ্যক অটে। তেবে এই বন মহোৎসব সম্পর্কে শেষ কথাটি রহিব, মানুষ সবুবেলে নিজ নিঃশ্বাস কু সবুঠারু আত্মীয় আউ নিজর বলি ভাবিথায়। কিন্তু নিঃশ্বাসরে যে প্রাণশক্তি দাতা যে গছ, একথা আমি আজি যাই ভাবি পারি না। এহা সভ্য ও আজির বিজ্ঞান ও সূচনা প্রযুক্তির বিশ্বরে সবুঠারু বড় অসচেতনতা অটে, এবং সবুঠ সভ্য মানুষের এহা এক বিফলতা অটে। তেণু আমাকু এই সপ্তাহ পর্যন্ত আম সমস্তকু গছর সাংস্কৃতিক মূল্যবোধ বিষয়ে সচেতন রহিবাকু পড়িব। অন্তত প্রত্যেক কার্যরে গছটিয়ে লগাইবা পাখরু তার সুরক্ষা পর্যন্ত আম সমস্তকু ভাগিদার হওয়া পাই পড়িব।

বর্ষা বর্ষা ভালো লাগে এই বর্ষা। এ বর্ষা নাটা বেশ রোমাঞ্চক না? এই আষাঢ়ার বর্ষা ভিজায় সভেঙ্কু। বর্ষা আসে, বর্ষা ছরে, আউ সেই বর্ষার ভিজিবার অনুভব সতরে নিয়ারা। এ বর্ষা অনেকঙ্কু ভিজায়, উন্মাদিত ভি করে। কৃষক খুশি হুয়ে, প্রেমিক পুল্লকিত হুয়ে, আউ শুষ্ক তরুণতা বি পল্লবিত হুয়ন্তি এ বর্ষার পহিলি ছুঁয়ারে। এ বর্ষা প্রকৃতিকে নূতন জীবন দেওয়া সহ মনুষ্য মনরে উৎসাহ ও প্রফুল্লতা ভরিদিয়ে।

0: মা তমসা নদী, তমে সাক্ষী মা, অগ্নিশুদ্ধা পতিত পাবনী, মা জনক নন্দিনী জানকীঙ্ক ব্যতীত এই ত্রিসংসারে আউ কি আছে?
1: পুত্র হনুমান,
0: মাতে,
1: মতে তুমি নিজ মা অঞ্জনাঙ্ক পরি ভক্তি করিছ, মো নিজর পুত্র পরি স্নেহ করিছি। কুহ হনুমান, অযোধ্যার প্রজা মানে মো উপরে যে কলঙ্ক পশুর লতি দিয়ে অযোধ্যার বিদায় দিয়েছন্তি, যে যেতে চাইলে বি মো কপালরু সে কলঙ্কর দাগ কোন কেহি লিভাই দেই পারিব না, আহ কে পারিবনি।
0: কান্দ মা, কান্দ, আহুরি কান্দ, তোমার অশ্রুরে মোর অঞ্জলি পূর্ণ হয়ে যাও, তমসার স্পর্শ জল নুহে, মহাসতীঙ্কর লোটকাঞ্জলি নেই মু ছুটি যাবি অঞ্জনা বনকু, আউ সেই অশ্রুকু ছিঞ্চি দেবি চিত্রাঙ্গদর শরীরে। মু সত্য করি কহুছি মা, মহাসতী মৈথিলীঙ্ক লোতক পূর্ণ এ অঞ্জলি স্পর্শরে চিত্রাঙ্গদ বঞ্চি উঠিব, বঞ্চি উঠিব মা, আউ সময় নাহি মা।
1: হনুমান,
0: বাস, মো অঞ্জলি পূর্ণ হয়ে যাইছে মা, আউ কান্দনা, মতে আশীর্বাদ কর মা, সূর্যাস্ত পূর্বরু মু অঞ্জনা বনরে যেপরি পৌঁছি পারে, নচেত সবু নিষ্ফল হয়েছিব, প্রভু রঘুনাথ অপেক্ষা করিছন্তি, এ দৃশ্য দেখি সে হসিবে পরম তৃপ্তির হস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
2: দেখ রাম, মহাসতী জানকী যাঙ্ক হৃদয়ে পরপুরুষর ছায়া বি পড়িছি বলি কহিবার কাহারি স্পর্ধা নাই, অন্য পুরুষঙ্ক বিষয়ে কেবে স্বপ্নর বি চিন্তা করিছন্তি বলি কহিবাকু কাহার দুঃসাহস নাই। সেই মহাসতীঙ্কর চক্ষু জল ছিঞ্চি দেবারু চিত্রাঙ্গদ বঞ্চি উঠুছি।
0: সবু প্রভুঙ্ক ইচ্ছা।
3: ঠিক কহিছ হনুমান, সবু তাঙ্ক ইচ্ছা।
4: না গুরুদেব, মোর ইচ্ছারে নুহে, নিয়তির নির্দেশে সময় হি সবু করিছি ও করুছি।
2: হ্যাঁ রাম, মা জগজ্জননী সীতাঙ্ক কপালে পিন্ধাইথিবা কলঙ্কর টিকা আজি লিভি যাইছি, নিয়তি প্রমাণিত করিছি, এ বিশ্বরে মৈথিলী হি মহাসতী।
3: দেখন্তু বেদবর ব্রহ্মা, দেখ বিশ্ববাসী, অবতারী পুরুষ রামঙ্ক মুখরে স্মিত হাস্য,
2: এয়া হি তাঙ্ক মুখরে পরম তৃপ্তির হাস্য।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাই। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শেষরে প্রফুল্ল কুমার ত্রিপাঠী অন্য এক রচনার শিল্পী গীতিস্মিতা মহাপাত্র।

0: 일러줘. 자리자 백에모 선무후.
1: 라마연의 라번으로 기 떠가이 সে অহংকার এবং বীরত্বর অনুভব্য পরিবেশন করে শ্রোতা মহলে বেশ লোকপ্রিয়।
2: তবে মু মধ্য উপায়হীন ইলঙ্কাপুরে তোরা।